আমরাই বিরাট তো কুচি পিয়ান চোর যা পায় তুই কম্পিউটার কিনতে আন দুকেই তো পাইন চটানিয়াও দুশে কম্পিউটার বিক্রি করলে শিকাও নে আনি মারমাত করলে নেপাল কে নম্বর ওয়ান হারু এন্ড সাতো এডুকেশন সেন্টার হনিয়া সিপিএন মা তা কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাও নে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মই ব্যাংক মই হবে স্কুল অফিস জুন সুকে সং সস্তা মা বিগ্রো তেই আয়ের আপ বানাউনে সুবিধা পিন ছয় জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা আছে হই কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনছা সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পো জোড়িনছা থাও আমার মতে লাগে ডাকে আর তালো বেতাল মহিলার ফের দুকা পাইয়েলা ঝুষে হবে ফোন নম্বর 0115547887 9842535141 হব গুড ভেরি গুড ভেরি গুড।